0: আদি দিদি ফুরান হুরি থাকে চাই ফুরান নেথি মারুফাওয়া থাকে চাই বেস হাম হামা বেগেন নুমে বেমে হামা কাশবরুম আল্লাহ একলাঙ্গে ইরাদ খুরব্বা মিহক ইব্বাবা দেবতে আদি খাব্বাল থাউগাওয়া মিহুন্ন ইব্বাবা বেখালও খামগা খালেগ ফান নুয়ে
1: ইন আনত ইল্লা নাযীর
0: ইনজার কুরাব্বা বেখালও খামগা মেনুই খালেগ ফান নুয়ে

ফতুগে তেরে কালেগ ফানা তিমান রসকলাঙ্গ ওয়াহী কুরবি তকে চকি এগে কুরি গাওয়া ফুত থেদুকুরা হাক থেদুব সুড়ে হামাকাশরুম আল্লাহি একলাঙ্গে আলু থকুঙ্গে খবর থ মোড় দেন বড়গেম্বা মোড় বল্লবা বড়গেম্বা রসকলাঙ্গে কং কশরে।

এই আদনে ক্ষীণ স্বর্গে থাকে এউরেং এ স্বর্গে থাকা বন্যানেতে এতাঙ্গা রানুন্নাই রাম মুথুম বা উড়া থাকুম এউরেঙ্গা গহনা এড়ুবেনেতে আদি এথাঙ্গা এউরেঙ্গে ফেরাম বা হসি ফাঁসইন্নে।

আদি এওরেম বুনা আনেতে হামদ হুরি আল্লাহ হাসে একলাঙ্গি তিমাম্মেঙ্গে কিবাই হিতামতং ফিল্লেবি রসকলাঙ্গি হামাকাশওয়ারুম তিমাম্মেঙ্গে বেরি রসকলাঙ্গি গিন গিনাইম ফাফ ফুসওয়া গিন গিনাইম শুকুর কবুল কুরব্বা রসকলাঙ্গে কং কাশওয়ারে।

মিহং আলু কাঙ্কং উড়ে সারি কুন্না মেদু নিখং খাবর দি বলাশে এতাকেতে বিমুং হেদি খন থানেকং তিমং খালে ফানাথিয় ব্যা মিহুং দক্কা বলাশ নুয়াত উডুতং হেদ্যমুগা ব্যাবের উমে এতাকেচ্চ বণি হেয়ে নুয়াত এইং খামেগ্গে মচ্চ হেক্কেগ্গে মতি গা এউরেম উমা তিমন রসকলাঙ্গে এউরেন্ড ফোতে দিব্বা ফা বণি হেয়ে আদিকিং হেয়ে আনিয়াবেরিং এব্বয়কু আনেব্বয়ক হেল্লুন তেরি খামখ মেনুবি ওয়াদেন্ন করেতে।

হামাকাশওয়ারুং আল্লাহ উড়ুথাকাই বিং এ হুরি গতুন নেট্টি দিয়া নুদেব্বা হিফাহাট্টাওয়াতে আদি হামাকাশওয়ারুং এ হুরি গতুং এ দেতান নেট্টিজ্জে নামা এ কলাঙ্গে ফিয়াবা এতান্তাং হিফাহাট্টানে এভ্যেস মিহাকুন ওয়ে হামাকাশওয়ারুং এ কলাঙ্গে হালিম ওয়ন্ত গিনা গিনা ইম ফা ফুসাওয়া রসকলাঙ্গে কামগাওয়ে

এওরেঙ্গে এম্মে গাদা হুয়াই আল্লাহ গান্দী এওরেং হুয়া কো বুনু এ হামাকাশওয়ারু এওরেঙ্গে গাতা বীরুয়ের কামগে খাবর দেব্বা বেকালক ওয়াডাগেন ফিনামা এহেন কম্মে উম্মতাকা বুরেন তেদুমাগু লিবুম বড়ু বায়কু কামগা এওরেম ওয়ানে কাম কাশওয়ারে ফাহে বীরুয়ের কামগে খাবর দেব্বা বেকালক এওরেঙ্গে গাতা ওয়াডাগেন হিন্দু এইন নফরতওয়ে দুরহেলিবুম মেনুই এওরেন্নাকা ইতুরেন্নুয়ে।

ফিয়াওয়া এহেন ইলাহুন থাকে তিমাং হিফাম বি হেয়ে রহমান ওয়ান্থ রসকলাঙ্গে তিমন নায়ক গেল্লুমখং ইরাদ কুরব্বানম ইতকে তীগে শফাআতির কমুন তিমন নায়ক এভিস কমে ফুদ্দে নুদেবেনিতে আদি এতকেচ্চ তিমং সালামতে ভিস নুমে কুরবেনেমে।

আড়ু থাকুঙ্গে মচ্চং হুরি হিথা মাইগে বড়ু খামায় এবে খালক এউরেম ফুরসার খুরা গতুগা মেনুই এউরেঙ্গে গাথং এভ্যেস রসুলক ওয়াডাই নুগন্নভয়ে।

আদি মারওয়েফাওয়া বিমাকি এউরেন্ন টাকা আলুন দিরুমাকা ফনুবানে খামগে হেকেকে তিমান রাসকালাঙ্গে এ বিংগণ্ড দিরুবীমে আদি তিমান রাসকালাঙ্গে এ বিমুং ওট্টারু নেরুবীমে ফাহে এউরেন খ্যাউলেনি এই নে।

0: صدق الله العظيم.
1: ميها حسابون ميدغ فيلاو نيموني اراد كوروفيا ا فيلاو لاك اكيغا بد كل دمغ اميدغا وكيودان. والسلام عليكم ورحمه الله وبركاته.
0: وعليكم السلام ورحمه الله وبركاته.
2: মিগনেস্তিনি বড়তি মিহুনা কুরআন কিয়াবান দাসকোতে প্রোগ্রাম মুসাফুন ফিলাবলে মি প্রোগ্রাম গমিয়াদু কেভি সূরাতুন নিসা গে 740 এভনাতু ফিশিগিং এ সূরাত কে 740 হেভনাতু গেনিলা মুদাররিসাকি আল কারি আলী ওয়াহিদ আব্দুর রহমান দরিবরুনাকি আয়েশাত ফাজিনা হালিমাত জাহদা আদম আয়েশাত রিজমা আদি হাসনা আহমদ প্রোগ্রাম ফেদি আলকান ফাতিমা ওয়াহিদা

0: এলা দিকুরু কুরু মেদু কেন্ডু নু কামা টাকা একামু ফাফা ফুসসাবা দেবা তো এদি দুআ কুরুম ইংগেদো
1: তুমি কুবাই তো শে মি তানু গা আলগোন মে বালম বেগো তে কি মে আর কম মি বাই ফাহার কুরম তে ওয়াডান নু কামে গি সাব আল্লাহ হান্দ মা কুরম হুরস এলে গো মেদু এর কুবাই তো হুরস এলে গো মেদু এর মা
0: আ এই মেদু কেন্ডে বা ইংগেদো মিসাল কা
1: কুমস কান্ত তক কোন তো
0: রাঙ্গলু আকে মিতা গে হুরস এলে নি কোন কাম কোন তো এ সওয়াল ফাদদা নামা মি হাদিস ফুলুগা شرحاگ دنا بیکلم ویدالونی نبی صلی اللہ علیہ وسلم گہ پھلنگ اللہ سبحانہ تعالی بے فر سکینت حمج اے باوا لب اے فتا بے وگت تو گا اللہ تعالی ہندما کرما استغفار کرم مے دکند گند اے نفس لبے حمج ہم گہ سبب اے نکم کہ اللہ تعالی الون من دیوا ف و نعمت ابد ہندما کرما کی الون من kitam me ginawagutun allah taala ge niyamata shukur erumuga heda kuriyas wes e niyamata kan alon menna shukuru veri nuwe ha ginaguna niyamata ke allah taala ni debaf ehem vima e bay sabab tak hade e misala kan allah taala hi itura kale faanu ge hippule labba sakinat nuta madumolikama hamajum ge wagutta uga istighfar kur medukendunu kamuga wes itura kale faanu anakka wes awa আল্লাহ তাআলা তাওবা ওয়াডাগেন একং এ সুন্নেবগেম বা ইস্তিগফার করুন দু কলন কমটকা ফাফসং দি দোয়া করুন
1: নমর ইসরাদিয়া মি কুরআন কি পাইং আয়াত গেন অফ ওয়ারু কা মিসাল কালগন মেন কিতাম মগিনা মি ফাফত কি কুরআন কম গা বিনম সাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দেন নেম ফাফসওয়া ওয়া রাহিমান তাকাল কম গা ইকলাং গা কম ইস্তিগফার কো কতিব আল্লাহ আযাব নু দেবান কম দেন হাম আলগন মেন মি দন্নওয়া শেদত একলাঙ্গি হামা ফাফ ফসওয়া কলাঙ্গি আল্লাহ ফি ওয়া ফাফ ফসওয়ানি ফাফ কাকো হিয়ে মানে কি ফসওয়ানি এহমা দে মিসাল কালগন মেন মি হিং হামা জেহমে মিসাল কালগন মে মি হাদিস কে শরহা বিসনায়রুগা মিসাল কা শেহতি বায়ান কো দেবি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হিপ্পলং হামা জেহমে লিবডানো ওয়াগুতাকুগা একম আলগন মে ইনসানু মিকম দেকম বিকিনে তো আলগো মেমস বাই ফার বি আলকান করবি কুরআন কি ওয়া নামাজ কম ফেদ কান তো কই তা হামা জে হন্দি বনি মা কম সর কামি আলগন মেন মানে ওরা কুগিনা কান তা করবি জে হিং বহি তং এরে তো ইদা না ফুটটা লাগিন তিবেবে আলগন মেন হামা কামস মি কান তো করবনি ওয়া রমাদুন এহেম বে মমি তানু গ মি হিং অতি মা আলগন মেন কিনে তো আলগো মে আদা গ মি হ কমা মে দেকম বি
0: আন আলগন মেন নাকি তা আবদু ফা ফ করবে ফাফতকং আরাগতং আওয়াসফেগেমবা আদি আলোনমেগে মিজামানু গালোনমেন্না ফাফ কুরুমগে ওয়াসিলাতক সবব তগিন গুনা বাই ইংগেদ মদু হালতে গতি বিদালু ইতিফা করবি গতা দিকুরু কুরুমা দুআ কুরুমগে সবব হিতলিবে আমজহুমেগা আলোনমেন্নাং এ সাকিনাত মি ইহুসাস করবেন সিংগেদ এহেম বেমা মি می حدیث فلون گلن مننا می انگنی نبی صلی اللہ علیہ وسلم کی می سکن فنم نمونا اہم ویما اللہ تعالی ان ایم فوری ہم گتو گا اڑکن کرم گ نمونا ای تر کلی فن می ونی دکوا فگ معنی کی اڑن مننا اللہ تعالی ہندم کرم گ دیریولم گ وگتو ترن وگتن اڑن مننا ویت کر جن و ہندم کرم دورگ ویت کر وجن ایکم کی وس আলোন মেন ফাফে কামুগা নুভিয়েস ওয়েস আলোন মেন একমব বেস ইস্তিগফার কো ফাফুসং এদি দন্নমন জেফদ কামে কামিওনি বায়ান কো দেম
1: মিসাল কা দেন মি আলগো মেন মি আরস মি মি আর মি বাইফার বাই মানাত কুরায়রুগা তি শেহুম বড কামবড কো শে তি বিদালওনি মি তোমার দুই ফসে হাদিনে কে ইসলাম দিনে কি ইয়াতিনু হে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেস একলে ফান আমা মি মেত কেনুং গে নো আওয়া হকি আদে হিমা এহা কান্ত বড় নুকুরাস এখা মিদেনে মারা এখা গ তালগো মেনা আড়ুই বেয়ে মিজি কুরা চি কুরম গ বেসমা এ কথা নাগা ফানে বাই মে হামার লই কো এহে এহে বে গালগো নে কামে ফা করে
0: আ দে মি ফাদা বাই হাদিস কি বাই মি হং এগ মান ফুরলালা এ খাস কো লই গ তন্ন তা আলুন মেন না বেসমা এহে ওয়ানে নবিয়ুন ন মি ফাদা বগত কোলতা আন্ন কাম গানো আলুন মেন না স্পিকং কাম কুরমতি ওয়ানে ফাদা buna bune faan inge to ekamaku aso alon menna allah taala mi bimati khiyar kur vihuriha nabiyunna rasul bekadunna huri tafata ke ebe bekadunna ki faafe araga faafata kun allah taala salam kur va fa adi

0: আদি দিদি ফুরান হুরি থাকে চাই ফুরান নেথি মারবেফাওয়া থাকে চাই বেস হাম হামা বেগেন নুমে বেমে হামা কাশবরুম আল্লাহ একলাঙ্গে ইরাদ খুরব্বা মিহক ইব্বাবা দেবতে আদি খাব্বালু থাউগাওয়া মিহুন্না ইব্বাবা বেখালও খামগা খালে গফান নুয়ামুয়ে
1: ইন আনতা ইল্লা নাযীর
0: ইনজার কুরাব্বা বেখালও খামগা মেনুই খালে গফান নুয়ামুয়ে

ফতুগে তেরে কালেগ ফানা তিমান রসকলাঙ্গে ওয়াহি কুরবি তকেচকি এগে কুরি গাওয়া ফুত তেদুকুরা হাক তেদুব সুড়ে হাম কশ্বর আল্লাহি একলাঙ্গে আলু থকুঙ্গে খবর থ মোড় দেন ওডিগেম্বা মোড় বল্লবা ওডিগেম্বা রসকলাঙ্গে কং কশ্বরে

এই আদনে ক্ষীণ স্বর্গে থাকে এউরে এ স্বর্গে থাকা ওয়ান্নানেতে এথাঙ্গা রানুন্নাই রাম মুথুম বা উড়া থাকুম এউরেঙ্গা গহনা এড়ুবেনেতে আদি এথাঙ্গা এউরেঙ্গে ফেরাম বা হসি ফাঁসইন্নে।

আদি এওরেম বুনানেতে হামদ হুরি আল্লাহ হাসে একলাঙ্গি তিমাম্মেঙ্গে কিবাই হিতামতং ফিল্লেবি রসকলাঙ্গি হামাকাশবরং তিমাম্মেঙ্গে বেরি রসকলাঙ্গি গিন গিনয়ম ফাফা ফুসবা গিন গিনয়ম শুক্র কবুল কুরবা রসকলাঙ্গে কং কাশবরে।

মিহং আলু কাঙ্কং উড়ে সারি কুন্না মেদু নিখং খাবর দি বলাশে এতাকেতে বিমুং হেদি খন থানেকং তিমং খালে ফানাথিয়া ব্যা মিহুং দক্কা বলাশ নুয়াত উড়ুতং হেদ্দে মুগা ব্যাবের উমে এতাকেচ বণি হেয়ে নুয়াত এইং খামেগ্গে মচ্চ হেক্কেগ্গে মতি গা এউরেম উমা তিমন রসকলাঙ্গে এউরেন্ড ফোতে দিব্বা ফা বণি হেয়ে আদি কিং হেয়ে আনিয়াবেরিং এব্বয়কু আনেব্বয়ক হেল্লুন তেরি কামকম মেনুই ওয়াদেন্ন করেতে

হামাকাশওয়ারুং আল্লাহ উড়ুথাকাই বিং এ হরি গতুন নেট্টি দিয়া নুদেব্বা হিফাহাট্টাওয়াতে আদি হামাকাশওয়ারুং এ হরি গতুং এ দেতান নেট্টিজ্জে নামা এ কলাঙ্গে ফিয়াওয়া এতান্তং হিফাহাট্টানে এভ্যেস মিহকুনুয়ে হামাকাশওয়ারুং এ কলাঙ্গেই হালিম ওয়ন্ত গিনা গিনা ইমফা ফুসাওয়া রসকলাঙ্গে কমগাওয়ে

আদি ইসবেদিয়া মিথা লেখা নুলা তিমং উফেদেবি খালাঙ্গে তিমং আলুখান নুকুরম বি খিবে গেং হিয়ে আদি থিয়া ব্যা মি হুম রুজু আকুরব্বা হুসি এখালাঙ্গে হাজরত আসে।

ফিয়াওয়া এহিং ইলাহুম থাকে চিমাং হিফাম বি হেয়ে রহমান ওয়ন্থ রসকলাঙ্গে চিমন্নায় গেল্লুমখং ইরাদ কুরব্বানম ইতকে তীগে শফাআতির কামুন তিমন্নায় এভিস কামে ফুদ্দে নুদেবেনিতে আদি এতকেচ্চ তিমং সালামতে ভিস নুমে কুরবেনেমে

আড়ুতকুঙ্গে মচ্চং হুরি হিতামাইগ্যে বোড়ুকামায় এবেকালক এউরেম ফুরসার খুরা গতুগা মেনুই এউরেঙ্গে গাথং এভ্যেস রসুলকু ওয়াডাইন নুগন্নবে।

আদি মারুয়েফাওয়া বিমাকি এওরেন্ন টাকা আলুন দিরুমাকা ফনুবানে খামগে হেকেকে তিমান রসকলাঙ্গে এ বিঙ্গণু দিরুবীমে আদি তিমান রসকলাঙ্গে এ বিমুং ওট্টারু নেরুবীমে ফাহে এওরেন খ্যাউলেনি এই নে।

0: عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم والذي نفسي بيده لا تدخلوا الجنة حتى تؤمنوا ولا تؤمنوا حتى تحابوا أولا أدلكم على شيء إذا فعلتموهم تحاببتم أفشوا السلام بينكم رواه مسلم معني মাইং আল্লাহ একলে গফান রুসুল লভি আবু হুরায়রা তুগফান কিবাইং রিওয়াগম বে একলে গফান বিদালুয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস ফুল কুরবিয়ে তিমান কেলে গফান গ ফুরান ফুল একলাঙ্গ ইয়াদ কুদরত ফুল গাওয়া কলাঙ্গ জাত ফুল গন্দেবা হাদিস কুরবমে তেবা মিহুম ঈমান ওয়জ্জম দান দেন তেবা মিহুম না স্বর্গ নওয়দে হুটে আদি তেবা মিহুম একক অনক কুদকে লোব ওয়জ্জম দান দেন তেবা মিহুম ঈমান বিকম গ নওয়া হুটে তেবা মিহুম একমে কফিনমা তেবা মিহুম এবায়কু অনিবায়ক লোব ওয়তিকং উফদিদান কামে তিমান কেলে ফানু বিদালু দেবং হিয়ে তেবা মিহুম এবায়কু অনিবায়ক সালাম কুরুং আম কো ফতুরাশ এবহি এ মুসলিমকু আনে মুসলিমকা বদলুয়া হিন্দু সালাম কুরুমকি আদে কম গ হাদা
1: আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ নামাদকি আলগুনমেন এ নামাদ ফরওয়া তেরিবে ওগুতুম ওগুতং আদা করমুন দা কামা ওয়ানামা আলগুনমেন কিবাং হিগা কুদি কুদি ফাফাতা ফুহেবিগিন দিউমুগে ওয়াসিলাতি গতুগা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাভওয়া ফাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস করওয়া ফাবে আসসালাওয়াতুল খামস ওয়ালজুম্মাতু ইলাল জুম্মাহ ওয়া রমাদান ইলা রমাদান কাফারাতুল লিমা বাইনাহুন্না মা লাম তাগশাল কাবায়ির ফরল ফাস নামাদু ইন নামাদু আনিন নামাদ ইন হুকুরুন আনিন হুকুরা আদি রমাদান মাস ইন আহরগা রমাদান মাহুন আনিন আহরগা রমাদান মাহ এই এদেমেদুগা কুরেবিগিন্দা কুদি কুদি ফাফা ফুহেবিগিন্দানে সাওবে কামুগা ভে বড় ফাফেকং এনা আরাগিন ফা নুয়ানামে এ বড় তিফাফতকং আরাগিন ফাওয়া মিহুন এফদ ফাফতক তাওবাওয়ানচে এহেন নামাস মুমিন আলা রিয়া দুয়ালু ফাস ওগুতুগে নামাদু আদা করমুন দা কামাওয়ানামা এনায়ং ইহুমালুবি ফরওয়া কুড করমগে সাওবুন আরাগনেবে কুদি কুদি ফাফতং এনা কিবান ফুহেবিগিন দানে হেউ আমালি গুতুগা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নামাদু লাভওয়াফ মিওয়ানি এহেন বাই রিওয়ায়াত তোগান গুতুম কুম্মে নামাদকি এং ইন নামাদু আনিন নামাদা দেমেদুগা আরগুন মে কিবাং হিঙ্গা ফাফাতা ফুসসাওয়ানে কামি গতুগা নামাদু লাভু আফ এং কামুং ফাসু গতুগে নামাদু হামেং আদা করমুন দা মি হকি এই এন কুফাফাতাকুন দুরহেলি ওগিন হুরমুগে তাওফিক লিবিগিন দিউমুগে ইতুরা ফাহারুগা বেস এন কিবাং হিঙ্গা কুদি কুদি ফাফাতা বেস ফুহেবিগিন দানে আমালি গতুগা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরগুন মেন্না ফাহিকো দেবো আফাওয়া আমালি এং কামুং আরগুন মেন আবাদু মে রক্ষাতিরিকমুগে তিউমট্টাকা কুম্মে ওগুতেগ্গা ওসাগুন মেঙ্গে হায়াতুগে বাত্তি নুয়াত হুড়ুকোল নিবিগে হিঙ্গায়দানে কামট্টাকা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরুল ফাসনামাদু ওগুতুম ওগুতান আদা করমং গেন্দামা হিঙ্গা ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।

0: মুসলিম ফিরহে না,
1: মুসলিম ফিরহে না।
2: খুশহালি আলগন্ড আলগন্ড মি মোহাম্মদ রমেশ প্রোগ্রাম ফরম গাইতের বি সামি আহমদ টেকনিক্যাল গত হেতে বি জুলেহা হোসেন প্রোগ্রাম ফেতে আয়েশা রিজমি।